0: এবারে ওরা যে আবরুতে খোটে দিন ধরে ছাওয়া ছাওয়া করার শরণ নেই মাত্র তোরা আচ্ছা থামিয়ে রাইস তোর গাওয়া দুরস্ত নাই তোর ভাগা তুমি হুস্কর লাগি তোরা
1: আর যারা হুস্কর লাগালে আমি কাই তোদের সাউকারিতে দেনা লাগত নাই আমচা মায়বাপ জনতা জনার্দন আহে আর তোচ আজ খরা খোটাচা নিকাল দেনার আহে काय মায়বাপ